প্রচণ্ড নিদাঘ পরে পৃথিবী পৃষ্ঠরে আসে বর্ষার বারিধারা, আকাশের মেঘমাড়া দেখি ময়ূর নাচি উঠে এবং কবি ও ভাবুক প্রাণরে খেলি যায় অসুমারী ভাবনা। দূর পাহাড়ে

ইয়াদে চিনেমা সিনেমা লভ মাস্টার রয় গীত গাইছন সান আউ তপু মিশ্র, গীত লিখিছন নিজাম, সঙ্গীত সজাইছন অভিজিৎ মজুমদার।

কেনো শেষ হল সম্বলপুরী গীতর কার্যক্রম ঢোল পারে বজা কণ্ঠশিল্পী লে আনন্দ সোনা শেষদেব নাথ আার্বতী জেনা গীতমানু লিখি লে যুধিষ্ঠির মেহের শিবশঙ্কর প্রধান ভোজরাজ পড়ুয়া ছাল মেহের আর গোকুলচন্দ্র জেনা আকাশবাণী সম্বলপুর মূল করুচু আপনার মনপসন্দ হিন্দি সিনেমা গীতর কার্যক্রম খোলা ঝরকা।

শ্রোতা বন্ধু, ফি বছর জুলাই মাসর এক তারিখ নু জুলাই মাসর সাত তারিখ তক সবুয়াড়ে বন মহোৎসব সপ্তাহ পালন করা যায়সি। লোকমানকর ভিতরে গছ যোগাবার ভাবনা, সামাজিক জীবন্তী গছর ভূমিকা বিষয়ে লোকমানকু সচেতন করাবার ই সপ্তাহর লক্ষ্য হয়। আজি ই বাবদে কথা আমা। পহেলা শুনমা কার্যক্রমর পহেলা গীত গাইছন মোহাম্মদ ইরফান, অরিজিৎ সিং, সাইম ভট্ট, সিনেমা মর্ডর টু সুরেশ জয়চন মিথুন, লিখিছন সাইদ কাদ্রী।

শ্রোতা বন্ধু, গছপত্র লাগি বর্ষা হেসি, বর্ষা লাগি চাষবাস হেসি, আও চাষবাস রু হি আমকু মুঠে খাইবার লাগি মিলসি। মনুষ জাতির কল্যাণ লাগি চাষবাসর উন্নতি আর দেশকে সুজলা সুফলা আর শস্য শ্যামলা করবার লাগি বনীকরণর নিহাতি জরুরি। সেথির লাগি তো ই বন মহোৎসব পালন করা যাইছি। ইহাদে শুনুন মিথুন, জুবিন নোটিয়াল আর অমৃতা সিং গাইতিবার ই গীতকে। সিনেমা হেড স্টোরি 4 সুরে সজেছন মিথুন, গীত লিখেছন মনোজ মুন্টাসির।

শ্রোতবন্ধু, দিনকে দিন যেন জঙ্গল নষ্ট হেবার লাগিছে, ইথির লাগি বর্ষাভাব, খাদ্যাভাব, মরুভূমির সৃষ্টি, পরিবেশ প্রদূষণ, জলবায়ু পরিবর্তন, বায়ুমণ্ডল নে অম্লজানর কমি, মাটির তলর পানির স্তর কমি যাবার আও পৃথিবীর তাপমাত্রা বড়বার মুখ্য কারণ হচ্ছে জঙ্গলর অভাব। শ্রোতাবন্ধু, গোটে গছ নু মনুষ বহুত কিছু পাইছি, খাইবার লাগি খানা নু মূল করি করি ঝনকর জীবন জীবকার মাধ্যম সাথ শ্রী গছ। গছ নু এতে জিনিস পাইলা পরে বিল গছ কাটবারতে রোগ নাই লাগাবার আজির মনুষ। শ্রোতাবন্ধু, ইহাদে শুনুন ই গীতটা, গাইছন মোহিত চৌহান, সিনেমা এক পেহেলি লীলা, গীত লিখিছন মনোজ মুন্টাসির, সুরে সজেছন টনি কক্কর।

শ্রোতাবন্ধু, আজি ওড়িশার জনে প্রসিদ্ধ সারস্বত সাধক কালিন্দী চরণ পাণিগ্রাহীঙ্কর জন্মবার্ষিকী। আজি তাঙ্করি বিষয়ে কথা হওয়া। কার্যক্রমর প্রথম গীতটি শুনে নেওয়া। কণ্ঠশিল্পী উদিত নারায়ণ এবং অলকা ইয়াগ্নি, গীত রচনা মেহবুব, কথাচিত্র হম দিল দে চুকে সনম, সঙ্গীত নির্দেশনা ইসমাইল দরবার।

ভিন্না ভিন্ন ন কর্তব্যম হে পঞ্চদেব নমস্তুতে। তেণু সেই পঞ্চনারায়ণ আজ্ঞামানঙ্কর মঙ্গল কামনা করন্তু বড় আনন্দে গবার আউর আনন্দে গবার। তেণু উঠ গাহাত বাদ্য তোমা।

0: হে প্রাণ দেবতা, হে স্বামী দেবতা, তার কর্মর ফলাফল যেটা কি অছি ভোগাভোগ করব, সে আমার গ্রহরে বাসস্থানরে বৈষ্ণব ধর্ম পথে অবলম্বন করি থাও। এন্দা বলিগুলি রাজা রানী দুঃখ মনা সহিত বসি যাইছন, ইয়ারে খানা হইছে দেবর্ষি নারদ ধীরে ধীরে এরা প্রবেশ হয়ে আসুছ।
1: নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ।
0: আচ্ছা আচ্ছা, ক্রমে ক্রমে আসে।

মোর গোটিয়ে মাত্র ঝিও, সে ঝিওর নাম মল্লিকা। সে ঝিও অবিবাহিত জগরে রহি যাবার লাগি মু আজি এন্তা দুঃখ মনারে বসি করে রহি যাইছে। এপরি দেবর্ষি নারদ রায়া রাণী কহবার দ্বারা, তেণু দেবর্ষি নারদ উত্তর দেলে।

0: সে গাই কন্দা গাইয়া যে তারপরে ছোটা বদন আছে আর তার লাঞ্জটা ধরা আছে বাবু তুমি মানে প্রমাণ করি এই জন
1: পঞ্চবর্ণ ত্রিয় কলা
0: আচ্ছা আচ্ছা
1: ছড়া মুখী অটে সেই
0: হ্যাঁ।

শুনতে রঘুগীত কার্যক্রমের সঞ্চার পরিবেশন কলে মুক্তেশ্বর দাস এবং তাঁর সাথী মানে সেমানে হলে হেমন্ত দাস ও ওমকার দাস। শ্রোতা মানে কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্র আরম্ভ করছু আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রম।

আশা করুছি শ্রোতাবন্ধু গীতাটি আপনার নিশ্চয় ভালো লাগিব। শ্রোতাবন্ধু আজ আমি কথা হওয়া ইতিহাস এমিতি এক ঘটনা বিষয় যা কেবল ভারত ও পাকিস্তান সম্পর্ক নুহে সমগ্র দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি প্রভাবিত করেছিল। সেই ঐতিহাসিক ঘটনা হচ্ছে সিমলা রাজিনামা, যা আজ 54 বর্ষ পূর্তি হয়েছে। প্রতিবর্ষ জুলাই মাস 2 তারিখরে সিমলা রাজিনামার বার্ষিকী পালন করা যায়। 1972 মসিহার এই দিনরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টো হিমাচল প্রদেশের সিমলাঠারে এই চুক্তি স্বাক্ষরিত করেছিলেন। এই চুক্তি উভয় দেশ মধ্যে শান্তি, সহযোগ ও পারস্পরিক বিশ্বাস স্থাপন করিবার এক প্রয়াস ছিল। শ্রোতাবন্ধু, সিমলা রাজিনামাকে বুঝিবা পাই আমাকে টিকিয়ে পছকু ফেরিবাকু পড়িব। কাহিকি না 1971 মসিহারে ভারত ও পাকিস্তান মধ্যে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধর পরিণামে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে এক নূয়া রাষ্ট্র বাংলাদেশ রূপে বিশ্ব মানচিত্রে স্থান পাইছিল। যুদ্ধ পরে দুই দেশের সম্পর্ক বহুত তিক্ত হয়েছিল। এপরি সময়ের শান্তি ফেরাই আনিবা এবং ভবিষ্যতরে যুদ্ধকে এড়াইবা পাই এক আলোচনার আবশ্যকতা অনুভব করা যাইছিল। সেই আলোচনার ফল হচ্ছে সিমলা রাজিনামা। এই সিমলা রাজিনামা আম যুবপিঢ়ি মানুষ এক শিক্ষা দিয়ে থাকে। আম ব্যক্তিগত জীবনরে মধ্যে মতভেদ হয়ে পড়ে, কিন্তু ক্রোধ কিংবা বিবাদ বদলরে কথাবার্তা, ধৈর্য ও বুঝামণা দ্বারা সমস্যার সমাধান করা সবুঠারু ভালো উপায়। রাষ্ট্রস্তরের হোক কি ব্যক্তিগত স্তরের, শান্তি ও সহযোগ সবুবেলে উন্নতির দ্বার খুলি থাকে। তবে শ্রোতাবন্ধু চলন্তু শুনিবা আউ গোটিয়ে গীত, কথাচিত্র ককটেল, কণ্ঠ নীরজ শ্রীধর ও কবিতা সেট, গীত ইরশাদ কামিল, সঙ্গীত প্রীতম।

তেবে শ্রোতা বন্ধু, এই সুন্দর গীতটি সহ কার্যক্রমরু বিদায় নেউছি। উপস্থাপনারে মু আপনার সাথী সরিতা মিশ্র, নমস্কার।

0: শুনুলে আলোচনা উপান্ত অঞ্চলরে ক্রীড়ার বিকাশ পাইঁ কেন্দ্রীয় যোজনা এ সম্পর্কে আলোচনা করুথিলে ক্রীড়া সাংবাদিকা সমীক্ষা পট্টনায়ক।
1: তেবে শ্রোতা বন্ধু, কার্যক্রমকু এইটি রখি বিদায় নেউছু। নমস্কার।

0: नानी जुहार
1: जुहार जुहार अनूप केंता अछु बो
0: बड़ा दिन देखा सखा नानी नहीं
1: भल भल पचराली केंता अछु बोली करी
0: आ नानी तू जे केंता काना को
1: मुई तो भल छे मुई यार मते देखले नहीं जानी पारु छु हैं मुई हसु दिले बने अछे बोली जानबु
0: जे सब बेले भल नहीं के
1: मुई हसु तुमी बोले भल छे जे सुन तो हसवार कथा पड़ी छे बेले कि नहीं देख तो जे नाम जे से कोटु के जानी छु के ऊपरी पड़ारो जेन अच्छे कंटू आज का जेन कौन कौन निया है जाऊ थे ला जेन छुई नहीं मते आसी करी कहला नानी मुई बैंक नो खाता उटे खुलमी बोली जे देखो तो से माखनू दादा कहला कि दे चाल मुई सब बोते बुता देमी बोला और पैसा मांगला मते बोली करी बोलते मुई कहली कि कहीं जे पैसा मांगला बैंक खाता खुलवार लगी कहीं पैसा दरकार अच्छे तु तो इजेन आमर इरे जानी छु कि नहीं जेन प्रधानमंत्री जनधन योजना अच्छे
0: পয়সা
1: পত্র হেলে যাই খুলবার কে পড়বা হেনা বলি করি আর ইহাদে হেসব কিছু নাই ন ইহাদে
0: অ্যাকাউন্টে
1: খুলি পারবো ব্যাংক খাতা খুলি পারবো আউ সবুতনু বড় কথা হেলা নাই কে তোর সেন খাতা ন পয়সা নাই থিলে বি তুই খাতা খুলি পারবু জিরো ব্যালেন্স রে যেটা কহুছ হ্যাঁ মানে যেতকি সব তোর নিকে যে যেন আমার যোজনা মানে আছে সুভদ্রা যোজনা হেলা আমার যেন কিষান মানকর যেন চাষী মানকর সব যোজনা মানে আছে যেনকে পয়সা আসি সেটা সব তোর ব্যাংক খাতা কে
0: গ্যাস গ্যাস খাতা কে যেন পয়সা আসে
1: গ্যাস খাতা কে পয়সা আসুছে সব তোর খাতা কে পলে আইবা কিছু অসুবিধা নাই
0: আর দুর্ঘটনার বীমা ভি হেছে না নিহেতি
1: হ্যাঁ হ্যাঁ ঠিক কথা কৌছু হেটা আর দেখ দুর্ঘটনার বীমার কথা কৌছু কেতে দুই লক্ষ টঙ্কা তক দুর্ঘটনা বীমা
0: হেছে নাকি অলগা অলগা আছে আর সরকার উদ্দেশ্য এটা কি না নাকি আমরা যে বি হেলে যেতে ছোট বর্গ রহ যেতে গরিব বর্গ রহ সমস্ত আমি ব্যাংক রে কেনতা করে জুড়ি পারবো সেটা হচ্ছে তার উদ্দেশ্য
1: বেলে মুই এ কয়টু কে এটা বতালি বেলে মতে কলা কি নানি মুই জিমি মতে সব বতে বুতা দেব মুই কলি কি কিছি মতে পচরাবার দরকার নেই তুই ব্যাংক কে জিবু ব্যাংক নো আগে মানে অছন সেমানে সবু বতেই দেবি
0: আর বিনা পয়সা তি নানি এটিএম কার্ড বিদু
1: হ্যাঁ পরে হ্যাঁ সেটা তো কেতে সুবিধা আছে দেখ তো ই যেন ব্যাংক যাই করে সে আজ্ঞা মানুষ পচরাব তো তোর খালি আধার কার্ড আর ফটো গোটে এটা নেই করে গলে আজ্ঞা খাতা খুলমু বলে খুলি দেবে বিনা পয়সা থি কেতে কথা আছে দেখ আর যে কাহিন কে কাহাকে পচরাবু আর কাহিন কে পয়সা তো মারবা কহ তো হ্যাঁ বেলে এন্তা এন্তা কথা আর যেন মানে জানিছন তো ভাল কথা আর যেন মানে নাই জানি এন্তা অসুবিধা হ্যাঁ এটা যে শুন তো বাবু তোর কেনতা চাষ বাস কেনতা সব
0: চাষ বাস তো নানি বর্ষা দেখুছু ঠিকঠাক তো চাষ বাস ঠিক হচ্ছে ইহা কি এটা পলহা তো পকালি নটা রুমি আগামী কেতে দিনে
1: যে তুই তুই খালি ধান চাষ করছু কাইবো
0: যে নানি শুন তো কথা প্রতি তো পচারামি বলছিলি ইথর কুকুড়া চাষ লাগিটে মুড়েছে
1: হেটা মুই বলছে তুই ধান চাষ সঙ্গে আর পনিপরিবা চাষ বি নাই করলু আর কিছু নাই করলু এটা কেনতা করি হঠাৎ করি কুকুড়া চাষ করমি বলি করি ভাবলু যে
0: যে কুকুড়া চাষ থেকে বনে দুই পয়সা হয়েছে নানি
1: হ্যাঁ হেটা তো সত কথা আছে যে দেখ তুই যদি যেতেবেলে তোর অসুবিধা হওয়া কুকুড়া দুইটা বিক্রি করি তুই পয়সা বি পাই পারবু হ্যাঁ বলে কিছু বুঝাবুঝি করলু ন ভাল কেনতা করি করবু নানি
0: দেখবার লাগি গলে তো যাহা মুই লোকঙ্কর শুনিছে যেতকি শুনলে বি যেতকি শুনলে বি কম হ্যাঁ বলতো
1: যে শুন তো ইহাদে
0: তার যতন কেনতা করমি কেনতা কানা হেবা সে বাবতে আটিকে নাই জানবু বলে কেনতা হেবা খালি
1: সব দিন যতনটা আর বর্ষা দিনিয়া যতনটা অলগায়
0: হেটা কথা হ্যাঁ
1: বর্ষা দিনে পাইন কাইন জ কেনতা অসুবিধা হেসি দেখুচু তা মানে কেন জমি গলা পাইন বলে সেটা সংসতিয়া
0: কুকুড়া চাষ দিন করমি বলু শীত মাসর অলগা খরার অলগা আর বর্ষা অলগা
1: বর্ষা অলগা বলে ইহাদে কা বলতিলি জানছু কিনি
0: হ্যাঁ
1: এই আমার নানি রূপা নানি আজ্ঞাকর সঙ্গে কথা লাগমি বলি করে এদে বসিছন
0: ই
1: যেন বর্ষা দিনিয়া কেনতা করি কুকুড়া মানকর যতন পাতন করমা বলি করি বেলে হেটা শুন যে তোতে বি কাম দেবা
0: হ্যাঁ
1: হেটা কে শুনু আর তারপরে ফের কথা হামা
0: হ্যাঁ নানি হ্যাঁ
2: বৈঠকে আসিথিবার সবু চাষী ভাই বহিন মানকে জুহার আমার চাষী ভাই বহিন মানে তো চাষ হিসাবে ভিন ভিন রকমের চাষ করিথিসন হলে তাঙ্কর আর্থিক অবস্থাকে আউটিকে উপরকে নেবার লাগি বদলে উদলি করি সেমানে নানা রকমের চাষ করতেছন যেন্তাকি କିଏ ଫୁଲ ଚାଷ କରିଥିସି ତ କିଏ ପନିପରିବା ଚାଷ କରିଥିସି ତ ତାର୍ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ କିଏ ଗାଏ ଛେଲ ମେଢା ଏନ୍ତା ରଖିଥିସନ୍ ଆର୍ କିଏ କିଏ ବି କୁକୁରା ମାଛ ଏନ୍ତା ବି ଚାଷ କରିଥିସନ୍ ବତକ ପାଳନ ବି କରିଥିସନ୍ କେନ୍ସି ବି ଚାଷ୍ରେ କଲେ ତା ଯଦି ଯତ୍ନ ଠିକ୍ ହିସାବରେ ନେବେ ବୋଲେ ସେନୁ ଚାଷୀ ଭାଇ ବହିନମାନେ ଯେତିକି ଖର୍ଚ୍ଚା କରିଥିବେ ସେନୁ ନିଶ୍ଚୟ ଲାଭ ପାଇପାରିବେ ହେନ୍ତା ଯେନ୍ ଚାଷୀ ଭାଇ ବହିନମାନେ କୁକୁଡ଼ା ଚାଷ କରିଛନ୍ ସେମାନେ ତାହାର ଯତ୍ନ ପାତନ ବର୍ଷା ଦିନେ କେନ୍ତା ହିସାବରେ ନେବେ ସେ ବାବଦେ ଆଲୋଚନା କର୍ମା ଆଜି ଆମର ଆଲୋଚନାର ବିଷୟଟା ଅଛେ ବର୍ଷାଦିନେ କୁକୁଡ଼ାମାନଙ୍କର ଯତ୍ନ ଏ ବିଷୟଟି ଆଲୋଚନା କରିବା ଲାଗି ଆସିଛନ୍ ଡକ୍ଟର ନବୀନ କୁମାର ଦାସ ଆଜ୍ଞା ମ୍ୟାନେଜର ସ୍ପେଶାଲ ପୋଲଟ୍ରି ୟୁନିଟ୍ ଚିପ୍ଲିମାନ ଅଛନ୍ ଆଜ୍ଞା ଆପଣଙ୍କୁ ଆମର ବୈଠକିକେ ସ୍ୱାଗତ କରୁଛୁ ଜୁହାର
3: ଧନ୍ୟବାଦ ମ୍ୟାଡମ୍ ଆମର ଯେତିକି ବି ଚାଷୀ ଭାଇ ବହିନ ମାନେ ଆମର ଏଇ ବୈଠକିକେ ଶୁଣୁଛନ୍ ମୁଇଁ ତାଙ୍କୁ ଗୁରୁଦୁଟେ ଜୁହାର କର୍ମି
2: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ଆମକେ ପହିଲା କହୁ ଯେ ବର୍ଷା ଦିନେ କାହେଲେ ଯେ କୁକୁଡ଼ାମାନଙ୍କେ ଜହ କରି ଅଲଗା ଗୋଟେ ଧ୍ୟାନ ଦେବାର ଲାଗି ପଡ଼ବା ବାକି ବେଲେ ଗୋଟେ ଅଲଗା ଧ୍ୟାନ ଦେବେ ଅଲଗା ହିସାବରେ ଯତ୍ନ କରିବେ ହେଲେ ବର୍ଷା ଦିନେ ସେମାନଙ୍କେ ପୁରା କାହିଁକି ଜହ ଧ୍ୟାନ ଦେବାର ଲାଗି ପଡ଼ବା ସେ ବାବଦରେ ଟିକେ ଆମର ଚାଷୀ ଭାଇ ବହିନ ମାନଙ୍କେ ବୁଝେଇକରି କହିଦେଉ
3: ଆପଣମାନେ ତ ଦେଖୁଥିବେ ଖରା ମାସ ଥିବା ଆମର ସମ୍ବଲପୁର ଏରିଆରେ ଯେତେବେଳେ ଖରା ମାସ ଥିସି ତାପରେ ଆମେ ଶୀତଳ ଷଷ୍ଠୀ ମନାସୁଁ ଶୀତଳ ଷଷ୍ଠୀ ହେଲା ପରେ ଆପଣ ଦେଖିବେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆମର ଯେନ୍ ତାପମାତ୍ରା ବାୟୁର ଥିବା ସେଟା ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ କମିଯିବା ସବୁଆଡ଼େ ବର୍ଷା ଆରମ୍ଭ ହୋଇଯିବା ଆଉ ଥଣ୍ଡା ହୋଇଯିବା ଆଉ ଏଇ ଟାଇମ୍ରେ ଆପଣ ମାର୍କ କରିବେ କି ସମସ୍ତଙ୍କୁ ଟିକେ ଜ୍ୱର ତପ୍ ହେସି କାହାକେ ଜ୍ୱର ହେସି କାହାକେ ଖାସି ହେସି କାହାକେ ଝାଡା ହେସି
2: ଆମେ ଯେନ୍ଟା କହୁଛୁ ଋତୁ ବଦଳିଲା ବୋଲିକରି ଦେହପାର ବି ଟିକେ ଖରାପ ହେବ
3: ଋତୁ ବଦଳିବା ବେଳେ ଦେହପା ସିଓର ଖରାପ ହେବ ଆଉ ଇ ମେଟରରେ କାଣା କି ଇ ମେଟରରେ ଆକ୍ଚୁଆଲି କୁକୁଡ଼ାମାନେ ବହୁତ ସେନ୍ସିଟିଭ୍ ଆନ୍ ଆମର ମଣିଷମାନଙ୍କ ନୁ କିମ୍ବା ଆଉ ଅନ୍ୟ ଯେତିକି ବି ଆମର ପଶୁମାନେ ଅଛନ୍ ଧରନ୍ ଗାଈ ହେଲା କି ଆମର ଛେଳି ମେଣ୍ଢା ଯାହା ବି ହେଲେ ଏଇସବୁ ଜିନିଷରେ କୁକୁଡ଼ାମାନେ ବହୁତ ସେନ୍ସିଟିଭ୍ ଆନ୍ କାହିଁଲେ ବେଲେ ତାଙ୍କ ଟେମ୍ପରେଚର ରେଗୁଲେଟରିଂ ଯେନ୍ ତାର ବଡ଼ିର ଯେନ୍ ମେକାନିଜମ୍ଟା ଥିସି ମାନେ ଯେନ୍ ତାଙ୍କ ତାପମାତ୍ରାକେ ଯେ କମ୍ କରିବା କି ବେଶୀ
2: ନିୟନ୍ତ୍ରଣ
3: କରିବା ସେଟା ଏତେ ଭଲସେ ଡେଭଲପ୍ ନାଇଁ ଥାଏ ମେନ୍ଲି ଛୋଟ ଚିଆମାନଙ୍କର ଭଲସେ ଡେଭଲପ୍ ନାଇଁ ଥାଏ ଆଉ ଏଥିଲାଗି ସେମାନେ ସ୍ପେଶିଆଲ ଆମେ ତାକେ ଯତ୍ନ କରିବାକୁ ପଡ଼ିବ ଯେତେବେଳେ ଆମର ଖରା ମାସୁ ଆମେ ଜଷ୍ଟ ବର୍ଷା ମାସକେ ସିଫ୍ଟ କର୍ମା ଏଇ ଟାଇମ୍ରେ ଆମକୁ ସ୍ପେଶିଆଲ ଯତ୍ନ କରିବାକୁ ପଡ଼ିବ
2: ମାନେ ପୁରା ହିସାବରେ କହିବାର ଲାଗି ଗଲେ ସେମାନଙ୍କର ଶରୀରଟା ଯେନ୍ଟା ତାପ ନିୟନ୍ତ୍ରଣ କରସି ସେଟା ଟିକେ କମ୍ ହେ ତ ହେଥିଲାଗି ସେମାନଙ୍କୁ ସ୍ପେଶିଆଲ ଯତ୍ନ ମାନେ ଅଧିକା ଯତ୍ନ କରିବାର ଲାଗି ପଡ଼ବା ଏଟା ତ ବହୁତ ବଢିଆ କଥା ଆଜ୍ଞା ହେଲେ ଇ ଯେନ୍ କୁକୁଡ଼ାମାନଙ୍କେ ଆନବାର୍ ଲାଗି ଗୋଟେ ଚାଷୀଟା ଆଣିକରି ତାର ରଖବା ଚାଷ କରିବାର ଲାଗି ପାଲବାର ଲାଗି ତ କେନ୍ କେନ୍ ଜିନିଷ୍କେ ଟିକେ ଧ୍ୟାନ ଦେବା ସେ ବାବଦେ ଟିକେ କହିଦଉନ୍
3: ଦେଖୁନ୍ ଆମର କୁକୁଡ଼ା କେନ୍ତା ବାହାରସନ୍ କୁକୁଡ଼ା ବାହାରସନ୍ ଗୋଟେ ହେଚେରି ୟୁନିଟ୍ରୁ ହେଚେରି ୟୁନିଟ୍ ମାନେ ଗୋଟେ ମେସିନ୍ ଥିସି ଯେନ୍ତା ମା ଆମର ଯେନ୍ତା ଆମର କୁକୁଡ଼ା ଯେନ୍ତା ଆମର ହେନ୍ ଥିସି ମାଈ ଯେନ୍ତା ଛୁଆ ଫୁଟାସି ଅଣ୍ଡାରୁ ହେନ୍ତା ଗୋଟେ ମେସିନ୍ ଥିସି ସେ ମେସିନ୍କେ ଆମେ ହେଚେରି କହେସୁଁ
2: ଆଜ୍ଞା
3: ସେନୁ ଦୁଇଟା ମେସିନ୍ ଥିସି ସେ ମେସିନ୍ରେ ଆମେ ଅଣ୍ଡା ବସେଇକିରି ଅଣ୍ଡା ଫୁଟେଇକିରି ଏକୋଇଶ ଦିନ ଆମେ ସେଥିରେ ଛୁଆ ସେନୁ ବାହାରସି
2: ଆଜ୍ଞା
3: ତ ସେ ଜାଗାରୁ ଯେତେବେଳେ ଆମେ ଯେନୁ ପାଲ୍ମା ସେନ୍କେ ଆନ୍ମା ସେ ଟାଇମ୍ରେ ବହୁତ ଚାନ୍ସେସ୍ ଥିସି କୁକୁଡ଼ାମାନେ ଭିଜିବାରଟା ପହିଲା କଥା ଯଦି ଆପଣ ଗାଡ଼ିରେ ଆଣୁଥିବେ କି ବାଇକ୍ରେ ଆଣୁଥିବେ କି ସାଇକେଲରେ କମ୍ ଆଣୁଥିବେ ପହିଲା କଥା ଥିସି ବହୁତ ଭିଜିବାର ବହୁତ ଚାନ୍ସ ଥିସି ଆଉ ସେକେଣ୍ଡ କଥା ଥିସି ଯେହେତୁ ଆମର ବର୍ଷା ଦିନେ ଇଲେକ୍ଟ୍ରିସିଟିର ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେସି ତ ସେ ଯେନ୍ ହେଚେରି ୟୁନିଟ୍ରେ ଲାଇନ୍ଟା ପ୍ରାୟ ଯିବା ଆସିବା କରସି କେତେବେଳେ ପଲେଇ ଯାଇଥିବା ଜେଣ୍ଟର ନାଇଁ ଚଲା ହେଇଥିବା କି ଯେନ୍ କୁକୁଡ଼ାମାନେ ବାହାରସନ୍ ସେଟା ମାନେ ଠିକ୍ସେ ବି ନାଇଁ ବାହାରନ୍ କିଏ ଦୁର୍ବଳ କୁକୁଡ଼ାଟେ ବାହାରବା ଦୁର୍ବଳ ଛୁଆଟେ ବାହାରବା ତ ଆମେ ତାକେ ଛାଟିକିରି ଆଣବା କଥା ଆମେ ତାକେ ବାଛିକିରି ଯେନ୍ଟା ଭଲ ଭଲଟା ମାନେ ଯେନ୍ଟା ସୁସ୍ଥ ସେମାନଙ୍କୁ ଆଣବା କଥା ଆଉ ଆଣିଲା ବେଳେ ବି ଆପଣମାନେ ସବୁବେଳେ ଧ୍ୟାନ ଦେବାର କଥା କି ଆମେ ତାକେ ଢାପିକିରି ଆଣମା ଧରୁନ୍ କିଛି ଗାଡ଼ିରେ ଆଣୁଛୁ ବୋଲେ ଆମେ ତା ଉପରେ ଗୋଟେ କିଛି କଭରିଂ ଥିବା କିଛି କ୍ଲୋଜ୍ ମାନେ ଜାଗାରେ ଆମେ ତାକେ ଆଣମା ଆଉ ବର୍ଷା ହେଇଥିଲେ ନାଇଁ ହେଉଥିବା ହେଇଥିଲେ ଆଣମା ଆମେ ତାଙ୍କୁ ବେଶୀକରି ନାଇଁ ଭିଜାବାର କଥା
2: ଚେଷ୍ଟା କରିବେ ଯେନ୍ତା ଚାଷୀ ଭାଇମାନେ ଯେ ସେମାନେ
3: ଭିଜବାର ନାଇଁ କଥା ଆଉ ଯଦି ବେଶୀ ପବନ ଦଉଛି ତାଙ୍କ ଦେହ ବେଶୀ ପବନ ବି ନାଇଁ ପାଇବାର କଥା ଏଇଟା ଆପଣ ମାନେ ଅଲଗା ଧ୍ୟାନ ଦେବାକେ ପଡ଼ୁଛି
2: ହଁ ଯେହେତୁ ସେମାନେ ପୁରା ବାହାରିଥିସନ୍ ତାଙ୍କ ବଡିଟା ନିଶ୍ଚୟ ତାଙ୍କ ଶରୀରଟା ଗରମ ଥିବା ବୋଲେ ହଠାତ୍ କିନା ଯଦି ଉଦା ହେଇଯିବେ କି ଭିଜିଯିବେ ବୋଲେ ନିଶ୍ଚୟ ସେଟା
3: ଅସୁବିଧା ହେବ ଆଉ ଆପଣ ଆଣବାର ଆଗରୁ ମାନେ ଯେତେବେଳେ ଆପଣଙ୍କର ମାନେ ଯେନ୍ ରଖିଛନ୍ ଯେତେବେଳେ ମାନେ ସେ ଚିଆମାନେ ଆସିବେ ବି ସେଇ ଟାଇମ୍ରେ ବି ଆପଣ ବହୁତ ମାନେ ଯତ୍ନ ଦେବାକୁ ପଡ଼ିବ ଆପଣ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତାକୁ ଛାଡ଼ିଦେବେ କି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ପାଣି ପିଇ ଦେବେ ବୋଲେ ବି ପ୍ରୋବ୍ଲେମ୍ ତାଙ୍କୁ ଘଣ୍ଟେ ଅଧେ ତାଙ୍କୁ ଆପଣ ପହିଲା ସେଟେଲ୍ ହେବା ଲାଗି ଦେବେ ତାଙ୍କୁ କିଛି ତାପମାତ୍ରା ଦରକାର ପଡ଼ୁଛି କିଛି ବଲ୍ରେ ରଖିବେ କି କିଛି ଯଦି ଖରା ତଳେ ଖରା ରଖିବେ ନହେଲେ ଆପଣ ବଲ୍ର ପ୍ରୋଭିଜନ୍ ଥିବା ବ୍ରୁଡିଂ ଆମେ ଯାହା କହୁଛୁ ବଲ୍ ତଳେ ରଖିବେ ଆମର ସେ ଆଗର ସେ ହଲଦିଆ ବଲ୍ ଯେନ୍ 100 ୱାଟ୍ 200 ୱାଟ୍ ସେ ବଲ୍ରେ ରଖିବେ ସେମାନେ ଟିକେ ସେକି ହେବେ ତାପରେ ଆପଣ ତାଙ୍କୁ ସେ ବ୍ରୁଡ ୟୁନିଟ୍ ରଖି ତାପରେ ଆପଣ ଛାଡ଼ିବେ ତ ଏଇଟା ଆମକୁ ସ୍ପେଶିଆଲ ଧ୍ୟାନ ଦେବାର କଥା ଯେତେବେଳେ ଆମେ ଚିଆମାନଙ୍କୁ ହେଚେରିରୁ ଯେନ ପାଲ୍ମା ସେନ୍କେ ଆଣବାର
2: ପଡ଼ବା ଏଇଟା ଚିଆମାନଙ୍କେ ଯେନ୍ତା ଆଣବେ ସେ କଥା କହିଲେ ଯେଉଁ ସେ ଜାଗାଟା କେନ୍ତା ହେଇଥିବାର କଥା ଆଜ୍ଞା ଯେନ ଚିଆମାନଙ୍କେ ରଖିବେ ସେ ଜାଗାଟା ଟିକେ ତ ଯାହାହେଲେ ବି ନିଶ୍ଚୟ ସେମାନଙ୍କେ ସୁହାଲା ଲେଖେ ହେଇଥିବାର କଥା ତ କେନ୍ତା ହେବା ସେଟା
3: ଆକ୍ଚୁଆଲି କାଣା ହେସି ଦେଖୁନ୍ ଆମେ ଯେତେବେଳେ ଗୋଟେ ସେଟ୍ରେ କିମ୍ବା ଗୋଟେ ଗୁହାଲ ଆମେ ଯାଇ କହୁଛୁ ସେ ଗୁହାଲରେ ଆମେ ଯେତେବେଳେ ଗୋଟେ କୁକୁଡ଼ାମାନଙ୍କୁ ରଖମା ତା ଦୁଇ ସାଇଡ଼୍ରେ ଜାଲି ଥିସି ପାଖାପାଖି 4 ଫୁଟ୍ ଲେଖା ତ ବର୍ଷା ଦିନ କାଣା ହେଇଛି ନା ସେ ବାଟୁ ପ୍ୟାନ୍ ଛିଟକିକିରି ଭିତରକୁ ଆଇବାର ବହୁତ ଚାନ୍ସେସ୍ ଥିସି, ତ ସେଟା ସେ ଭିତରେ ପଡ଼ିକିରି କୁକୁଡ଼ାମାନଙ୍କୁ ସେଟା କ୍ଷତି କରିବା, ତ ଆମେ ତାକେ ବେସିକାଲି କାଣ ଆମେ ତାକେ ଆମେ ପାଲରେ କଭର କରିଦେସୁ,
2: ଜାଲିମାନଙ୍କୁ
3: ହଁ ଢାପି ଦେମା ପାଲରେ କଭର କରିଦେମା, ଯେତେବେଳେ ବର୍ଷା ହେବା ସେଟା କଭର କରିଦେମା, ବର୍ଷା ନାଇଁ ହେଲା ସେଟା କିନ୍ତୁ ଆପଣ ଖୋଲିବେ ନାଇଁ ଖୋଲିବେ, ଯଦି ତାର ଯଦି ମାନେ ପବନଟା ଯଦି ଏପଟ ସେପଟ ନାଇଁ ହେବା ବେଲେ ବି ଅସୁବିଧା ହେବ, ତ ସେଟା ଆମେ ଧ୍ୟାନ ଦେଇକି ଆମେ ପାଲରେ ଢାପି ଦେବା କଥା। ସେକେଣ୍ଡ ହେଲା ବ୍ରୁଡିଂ, ବ୍ରୁଡିଂ ବୋଲେ ଲାଇଟ୍ ଦେବା କଥା ତାଙ୍କୁ, ଲାଇଟ୍ ବେଲେ ଦେଖୁନ ଆମେ ତ ଟେମ୍ପରେଚର ମାପାଟା ଆମର ଛୋଟ ଚାଷୀ ମାନେ ଯେଉଁ ଅଛନ୍ତି ତାଙ୍କର ତ ଅସୁବିଧା ହେ, ଯଦି ଦେଖିବେ ଆପଣ ଚିଆ ମାନେ ଗୋଟିଏ ଆଡ଼େ ଜମା ହେଇଯାଉଛନ୍ ବେଲେ ଆପଣ ଭାବିବେ କି ତାହେଲେ ଲାଇଟ୍ ଟିକେ ବେଶୀ ଦରକାର, ତ ବଲ୍ ମାନେ ଆପଣ ଯେଉଁ ଲଗେଇଥିବେ ସେ ବଲ୍କେ ଟିକେ ତଲ୍କି ଆଣିବେ, କିନ୍ତା ତଲ୍କି ଆଣିବେ ନା ହେଲେ କାଁ କରିବେ ନା ଆପଣ ସେ ନମ୍ବର ଅଫ୍ ବଲ୍ସ ତାର ବଢ଼େଇ ଦେବେ, ନମ୍ବର ଅଫ୍ ବଢ଼େଇ ଦେଲେ ସେମାନଙ୍କୁ ସଫିସିଏଣ୍ଟ ତାପମାତ୍ରା ମିଳିବ, ହଁ ଉଷୁମଟା ମିଳିବ। ଦେଖିବେ ଯେତେବେଳେ ସେମାନେ ଦୂରକେ ଦୂରକେ ପଲଉଥିବେ ସେ ବଲ୍ର ବାହାରକେ ପଲଉଥିବେ, ଆପଣ ବଲ୍ଟାକେ ଆଇଦର ଲିଭେଇ ଦେବେ ନହେଲେ ତାକେ ଟିକେ ଉପରକେ ନେଇଯିବେ, ବେଲେ ସେମାନଙ୍କୁ ଠିକ୍ ଟେମ୍ପରେଚର ସେମାନେ ରହିବେ, ଏଇଟା ଧ୍ୟାନ ଦେବା କଥା। ଆଉ ଓଭରହେଙ୍ଗ ଆମେ ଏନ୍ କରୁଛୁ, ଓଭରହେଙ୍ଗ ମାନେ ଧରୁନ ଗୋଟେ ଆମର ଗୋଟେ ଗୁହାଳଟେ ଅଛି, ଗୁହାଳର ବାହାରକେନ୍ ବାହାରିଥିସି ମାନେ କାଥିରୁ ବାହାରକେନ୍ ବାହାରିଥିସି, ତାହାକେ ଆମେ ଟିକେ ଯେନ୍ତା ହେଲେ ବି ମିନିମମ୍ ଆମେ ଦେଢ଼ ଫୁଟ ରଖବାର କଥା, ଆପଣ ଯଦି ବନାଲରେ ଦେଢ଼ ଫୁଟ ନାଇଁ ରଖିଥିବେ ବେଲେ ବର୍ଷା ପାଣି ହଁ ପ୍ୟାନ୍କେ ଛିଚିରିବାଟା ବହୁତ ଜରୁରୀ ଅଛେ। ଆଉ ଥାର୍ଡ ଜିନିଷ ହେଲା ଆମେ ଗୋଟେ ହାଇଟ୍ ପ୍ଲିନ୍ ହାଇଟ୍ଟା ଆମେ ଠିକ୍ ରଖିବା କଥା, ଆମର ଯେନ୍ ତଳେ ହାଇଟ୍ ଅଛେ ସେ ହାଇଟ୍ଟା ବି ଆମେ ମିନିମମ୍ ତିନି ଫୁଟ ରଖବା କଥା, ଆପଣ ତାକୁ ତଳିଆ ଯଦି କରିଦେଇଥିବେ ବେଲେ ସେନୁ ବି ପାଣି ଛିଚିବାର ବହୁତ ଚାନ୍ସ ଅଛେ। ତ ଏଇସବୁ ଧ୍ୟାନ ଆପଣ ଯେତେବେଳେ ଗୁହାଲ ବନାବେ ସେତେବେଳେ ହିଁ ତା ଘର ଯେତେବେଳେ ବନାବେ ସେତେବେଳେ ହିଁ ଆପଣ ଧ୍ୟାନ ରଖିକି ଆପଣ ବନାବାର କଥା।
2: ଏଇଟା ତ ବହୁତ ବଢିଆ କଥା ଯେ ଯେତେବେଳେ ଗୁହାଲଟା ବନାଉଛନ୍ କୁକୁଡ଼ା ମାନକେ ରଖବାର ଲାଗି, ଏଇ ଛୋଟ ଛୋଟ ଜିନିଷକେ ଟିକେ ଯଦି ଧ୍ୟାନ ଦେଇକିରି କରିବେ ବୋଲେ ମାନେ କେତେ ବଡ଼ ବିପତ୍ତିରୁ ସେମାନେ ରକ୍ଷା ପାଇପାରିବେ। ତ ଯେ ଏଇ ଯେନ୍ ଗୁହାଲଟା ଥିବା ଆଜ୍ଞା, ତାର ପାଖାପାଖି ଜାଗାଟା କେନ୍ତା ହେଇଥିବାର କଥା?
3: ପହିଲା କଥା ତ ଦେଖୁନ୍, ପାଖାପାଖି ଆମର ବିଲକୁଲ ପାଣି ଜମା ନାଇଁ ହେବାର କଥା, ପାଣି ଯଦି ଜମା ହେଲା ବେଲେ ସେ ଜାଗାରେ ଆମେ ଜାଣିଛୁ ମଶା ମାଛି ଏସବୁ ବସିବେ, ଯେନ୍ ମାନେ କି ଭାଇରସ ବ୍ୟାକ୍ଟେରିଆସ କିମ୍ବା ଫଙ୍ଗି ଯେନ୍ଟା ଆମର ମାନେ ତାଙ୍କର ରୋଗ ମାନେ କରୁଛି ସେମାନଙ୍କୁ ସେମାନେ କେରି କରିବେ, ସେମାନଙ୍କୁ ସେମାନେ ନେଇକରି ସେ କୁକୁଡ଼ାମାନଙ୍କୁ ନେଇ ପହଞ୍ଚାବେ। ଆମର ମୁଇଁ ପ୍ଲେନ୍ ଭାଷାରେ କହିବାକୁ ଚାହୁଁଛେ, ଆମେ ତାକୁ ବାହକ ବୋଲସୁଁ, ଭେକ୍ଟର ବୋଲସୁଁ ଇଂଲିଶରେ, ଆମେ ବାହକ ବୋଲସୁଁ। ତ ଆପଣ ସବୁବେଳେ ମନେ କରି ସାର୍ ଚାରିଆଡ଼ଟା ପୁରା ଡ୍ରାଏ ରହିବା କଥା, ସିଆଡ଼ୁ ପାଣି ବିଲକୁଲ ଜମା ନାଇଁ ହେବାର କଥା। ଆଉ ସେକେଣ୍ଡ ହେଲା ଆଉ ଗୋଟେ ବେଶୀ ଅସୁବିଧା ହେସି ଆମର, ଦେଖିବେ ସେ ଜାଗାରେ ଆପଣ କିଛି ମଲା କୁକୁଡ଼ା ନାଇଁ ପକାବେ, ମଲା କୁକୁଡ଼ା ଯଦି ପକାବେ ବେଲେ ବର୍ଷା ଦିନ କାଣା ହେବା ନା ଗୋଟେ ବାହାର କୁକୁରଟେ ଆସିଲା କି ଆଉ କିଛି ଜୀବନ୍ତୁ ଆସି ସେଟା ଖାଇଦେବେ, ଆଉ ସେମାନେ ହିଁ ଇନଫେକ୍ସନ୍ ସ୍ପ୍ରେଡ୍ କରିବେ। ତ ଆପଣ ଯଦି କେନ୍ସି ବି ଚିଆଁ ମରିଯାଇଥିବାଟା ସେ ପାଖାପାଖି ଆପଣ ନାଇଁ ପକାବେ, ଆର୍ ସେ ଟୋଟାଲ ଚାରିପାଖ ଏରିଆକେ ପୁରା ଡ୍ରାଏ ଆପଣ ରଖିବେ, ପାଣି ସେଆଡ଼େ ଜମା ନାଇଁ ହେବାର କଥା,
2: ସନ୍ତିଆ ବି ନାଇଁ ରହିବାର କଥା। ଆଜ୍ଞା, ବହୁତ ବଢିଆ କଥା ଏଇଟା, ଯେନ ଗୁହାଲ ଅଛି ସେ ପାଖଟା ବି ନିଶ୍ଚୟ ସଫା ରଖବାର କଥା। ଆଉ ଗୋଟେ କଥା ଆଜ୍ଞା, ଯେ ଆମର ଚାଷୀ ଭାଇମାନଙ୍କର ମନରେ ତ ନିଶ୍ଚୟ ଆସୁଥିବା ଯେ ଏ କୁକୁଡ଼ା ଚିଆଁ ଆର୍ ବଡ଼ କୁକୁଡ଼ା, ଏମାନଙ୍କର ଭିତରୁ ଜହ କରି କାହାକେ ଧ୍ୟାନ ଦେବା ଲାଗି ପଡ଼ବା ଏ ବର୍ଷା ଦିନେ?
3: ଯେନ୍ଟାକି ମୁଁ ହେତା ବିଷୟରେ ଆଉ ଥରେ କହିଥିଲି, ଆମେ ଗୋଟେ ସିଷ୍ଟମ୍ଟେ ଥିସି ଆମର ବଡ଼ିରେ, କାଣା ହେସି ନା ଆମର ମଣିଷମାନଙ୍କର ଦେହରେ ଆମ ବ୍ରେନ୍ରେ ଗୋଟେ ଅଛେ, ଗୋଟେ ମାନେ ଗୋଟେ ପାର୍ଟଟେ ଅଛେ, ଆମେ ତାକୁ ହାଇପୋଥାଲାମସ୍ ବୋଲି କହୁଛୁ, ଯିଏକି ଆମର ଭିତରେ ଯଦି ଜ୍ୱର ଅଛେ ଯାହା ଅଛି ଆମର ଯାହା ତାପମାତ୍ରା ଅଛି କଣ୍ଟ୍ରୋଲ୍ କରସି। ହେନ୍ତା କୁକୁଡ଼ାମାନଙ୍କର ଗୋଟେ ଥିସି ଓଭିଡକ୍ଟ ପାଖେ ଗୋଟେ ଅର୍ଗାନ୍ଟେ ଥିସି ଯେନ୍ଟାକି ଆମର ତାଙ୍କର ଜ୍ୱର ତପ୍କେ ସବୁ କଣ୍ଟ୍ରୋଲ୍ କରସି। ତ ହେଥିର୍ ଲାଗି ଛୋଟ ଛୁଆମାନଙ୍କର କାଣା ହେଇଛି ନା ସେଟା ଆକ୍ଚୁଆଲି ଡେଭଲପ୍ ନାଇଁ ହେଇଥାଏ, ଆଉ ବଡ଼ କୁକୁଡ଼ାଙ୍କର ବହୁତ ଡେଭଲପ୍ ହେଇଯାଇଥିସି। ତ ହେଥିର୍ ଲାଗି ଆମେ କାଣା କରମା ନା ଛୋଟ ଛୁଆଙ୍କୁ ଆମେ ସ୍ପେଶିଆଲ ଧ୍ୟାନ ଦେମା, ଆଉ ତାଙ୍କୁ ସ୍ପେଶିଆଲ ଜାଗାରେ ରଖିକିରି ତାର ଟେମ୍ପରେଚର ଆମେ ଭଲସେ ରେଗୁଲେଟ୍ ହେଇକି, ଯେନ୍ ପ୍ରୋସେସ୍ ମୁଁ ଆପଣ କହିଲି ସେ ପ୍ରୋସେସ୍ରେ ସେମାନେ କମ୍ଫର୍ଟେବଲି ରହୁଛନ୍ କି ନାଇଁ, ଆରାମରେ ସେ ରହୁଛନ୍ କି ନାଇଁ ଆମେ ତାକେ ଦେଖମା।
2: ତ ଏଇ କୁକୁଡ଼ା ଚିଆଁ ମାନକେ ଆଉ ବଡ଼ କୁକୁଡ଼ା ମାନକେ କାଣା ଅଲଗା ଅଲଗା ରଖବା ଲାଗି ପଡ଼ସି କି ଗୋଟେ ଗୁହାଲ
3: ଅଲଗା ଅଲଗା ରଖବା ଲାଗି ପଡ଼ସି? ତାର ତିନିଟା ଷ୍ଟେପ୍ ଅଛେ, ପହିଲା ଆମେ କହୁଛୁ ବ୍ରୁଡିଂ, ବ୍ରୁଡିଂ ମାନେ ଆପଣ ମାନେ ଆଣିଲା ଦିନ ପନ୍ଦର ଦିନ ଯାଏ ଆପଣ ବ୍ରୁଡିଂ କରିବେ, ଯେଉଁକି ଲାଇଟ୍ ମାନେ ବ୍ରୁଡର ଗାର୍ଡ ଦେଇକି ଲାଇଟ୍ ଦିନ ଲଗାବେ, ବେଶୀ ଲାଇଟ୍ ଲଗାବେ। ତାପରେ ଆମେ କହୁଛୁ ରିୟରିଂ, ପନ୍ଦର ଦିନ ପରେ ତାକୁ ଆମେ ରିୟରିଂ ସାଇଟ୍ ନେଇକି ନେବେ, ଯେଉଁ ଟିକେ ବଡ଼ ହେଲା ପରେ ଲାଇଟ୍ ଟିକେ କମାବେ ଆଉ ସେମାନେ ଟିକେ ଭଲସେ ରହିପାରିବେ। ଏ ବ୍ରୁଡିଂ ରିୟରିଂ ଆଉ ଲାଷ୍ଟ ଷ୍ଟେପ୍ଟା ଆମକୁ ଦରକାର ନାହିଁ ନା, କେନ୍ତା ହେଲେ ଆମେ ପ୍ରାୟ ଏଇ କେସ୍ରେ ଆମେ ତାପରେ ପ୍ରାୟ ଆମେ ମାର୍କେଟିଂ କରିଦେଉଛୁ ହେଲା। ଯଦି ଆପଣ ମାର୍କେଟିଂ ନାଇଁ କରୁଛନ୍ତି ବେଲେ ଆମେ ତାହାକେ କହୁଛୁ ଫିନିସର ଷ୍ଟେଜ୍, ଯାହାପରେ କି ଆପଣ ବିକିବେ
2: ହେଲା,
3: ମାନେ ସେମାନେ ବଜାରକୁ ରେଡି ହେବେ। ହଁ, ତ ପହିଲା ଯେନ୍ ଷ୍ଟେପ୍ଟା ବ୍ରୁଡିଂଟା ଏଇଟା ସବୁଥିରୁ ବେଶୀ ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ।
2: ପହିଲା ନୁହେଁ କା ଜହ କରି ଟିକେ ଯତ୍ନ ପାଇଁ ଦରକାର ପଡ଼ବା। ଇ ଆମର ବର୍ଷା ଦିନେ ଜହ କରି ମାନକେ କିନ୍ ରୋଗଟା ଦେଖବାର ଲାଗି ମିଳିଥିସି?
3: ରୋଗ ଭିତରୁ ଆପଣ ଦେଖୁନ୍ ମେନଲି ଗୋଟେ ରକ୍ତ ଝାଡ଼ା ହେସି, ସବୁଥିରୁ ବେଶୀ ମାନେ ଡେଞ୍ଜରିୟସ୍ ହେ ଆମର ଇ ନର୍ମାଲ କଣ୍ଡିସନ୍, ଗୋଟେ ରକ୍ତ ହେଡ଼ା ହେସି ଆଉ ଗୋଟେ ହ୍ୱାଇଟ୍ ଝାଡ଼ା ହେସି। ରକ୍ତ ହେଡ଼ା ଏନେସି ଆମେ ତାହେଲେ କହିସୁଁ କକ୍ସିଡିଓସିସ୍, କକ୍ସିଡିଓସିସ୍ ଡିଜିଜ୍ କହିସୁଁ। ଆଉ ସେଟା କାଣା ହେସି ନା ଆପଣ ଦେଖୁଥିବେ ପ୍ରାୟ ବହୁତ ହେଲ୍ଦି ଥିବେ ସେ କୁକୁଡ଼ା ମାନେ, ସେ ରକ୍ତ ହେଡ଼ା ହେଇକି ସେମାନେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ମାନେ ଚାରି ଦିନ ପାଞ୍ଚ ଦିନ ଝାଡ଼ା ହେଇଯିବେ ଆପଣ ଜାଣିବି ନାଇଁ ପାରୁନ୍, ତାପରେ ସେମାନେ ମରିଯିବେ। ଆଉ ଗୋଟେ ହେସି ଆମର ଇ କୋଲାଇ, କଲିବେସିଲୋସିସ୍ ଆମେ ଯାଏ କହିସୁଁ। ସେଟା ଫାଷ୍ଟ ହେବା ନା କାଣା ଆମର ଧଳା ଝାଡ଼ା ହେବା, ଆଉ ତାପରେ তার যে হার্ট চারিপটে সে ধরা কভরটে রয়েছে আউ সে সেতরে সাংগে সাংগে মৃত্যুবরণ করছেন ধরা জড়া হয়ে আউ বহুটে রোগ বি হেসি যাকে আমি ব্রুডর্স নিমোনিয়া কহুছু আউ আমার ফুড পয়জনিং কহুছু সালমোনেলোসিস কহুছু এই রোগ মানে হেসি কিন্তু মেন যে দুইটা রোগ কক্সিডিওসিস আউ কলিবেসিলোসিস যেটা কি আমি আমার লেভেল রে বি কন্ট্রোল করি পারমা
2: আজ্ঞা তো এটা কেন ডেক্সি কে
3: ডেক্সি কক্সিডিওসিস টা বি ডেক্সি আর আমার কুকুড়ার মেন অসুবিধা হলো তার সব রোগ হি ডেক্সি ম্যাক্সিমাম রোগ তার 90% রোগ তার ডেক্সি
2: আজ্ঞা তো এই রোগ না হবার লাগি আজ্ঞা কান কান করবা লাগি পড়বা
3: রোগ না হবার লাগি পহলা তো আমি দেখুন আমি সবুলে বি জানিছু কি প্রিভেনশন এন্ড প্রিকশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর তো আমি তাকে প্রিভেন্ট করবার লাগি পহলা কথা আমি সফা সুতরা যাই তো রখমা জেনকি মানে পানি বিলকুল নেথিবা কথা তাহলে পানির অংশ বিলকুল সে মাটি নেথিবা আমি তাকে লিটর মেটেরিয়াল রখমা যার উপরে তাকে রখমা তাকে আমি সবুলে রেকিং করমা তাকে উপর তল করমা আর তাকে চেঞ্জ করমা প্রতি 4 দিন কিংবা 5 দিন আমি তাকে চেঞ্জ করমা বর্ষা দিন মেনলি হ্যাঁ তলে আমি তসু কিংবা কুন্ডা কি যা কি যার উপরে সেমান রখিথিমা এটা হলো পহলা সফা সুতরা রখমা আউ যেন সেকেন্ড আমি যে কহিলি কলিবেসিলোসিস সেটা অ্যাকচুয়ালি পানির বেশি ব্যাপসি তো যে পানি আমি তাকে পিবালে দেমা সে পানি কে আমি সফা সুতরটা দেমা সফা সুতর বি দেই পারমা আর সবুলে নলকুয়ার পানি দেমা টাঙ্কিটা ভালসে ক্লিয়ার করমা আর আজিকালি মেডিসিন মানে ভোটে পলাই আইলান সে মেডিসিন গোটে ট্যাবলেট দেলে বি সেটা ঠিক হয়ে যায় গোটে টাঙ্কি আপনি কিছু না সোলেটর পানি গোটে ট্যাবলেট খালি উপরে পকাই দেবে সেতিকি আপনার কাম হয়ে গলা হ্যাঁ সেতরে সে পানি সফা হয়ে সফা পানি আসবা পানিটাকে আমি বহুত ধ্যান দেমা কেনটা পানি আমি তাকে দৌছু মেডিসিন হিসাবে আপনার দেখবে বলে বহুত বহুত গুড়া মেডিসিন আমি প্রিকশনারি দৌছু যেটাকি আমার যে ফার্স্ট টাইমটা কহিলি কক্সিডিওসিস কহিলি তাহলে সলফা টাইমিথোপিম গুড়ি মেডিসিন মিলছে সে পাউডার আমি দেই পারমা সেটা 4-5 দিন কন্টিনিউ করি পারমা আর কলিবেসিলোসিস যেটা সেকেন্ডটা কহিলি তার লাগে আমি অক্সিটোসাইক্লিন বি 4-5 দিন কন্টিনিউ করি পারমা এটা রোগ না হলে বি আমি কন্টিনিউ করমা রোগ না হেবা বলি করি
2: আজ্ঞা
3: হেলা পরে কন্ট্রোল করবাটা বহুত অসুবিধা আছে
2: আজ্ঞা এটা তো কহিলে আপন যে রোগ নাই হেবার লাগি আমি কাণ কাণ করমা আর রোগ হলে কাণ করমা
3: রোগ হলে বি তার তার সব ট্রিটমেন্ট আছে পহলা কথা যেতকি গুড়া রোগ হইতিবা সেমানকু আমি যেটা ভল থিবে সেই গুড়া আমি তাকে অলগা করমা আমি তাকে আইসোলেট করমা আমি তাকে আইসোলেশন কৌছু মেডিকাল টার্মরে আমি তাকে আইসোলেট করমা আর তাকে ট্রিটমেন্ট করমা ট্রিটমেন্ট করবার লাগি আপনার সেই ড্রগ দিয়ে পারবে সলফা ও টাইমিথোপিন দিয়ে পারবে আর হায়রটা মানে আজকাল পলে আসলান সুপার কক্স কিংবা আপনার কেনসি বি যে ডক্টর থাকবে আপনার ভেটেনারি ডক্টর যে আপনার পাখি দেবে তাঁর কনসলটেসন দিয়ে পারবে আর কলিবেসিলোসিস যে ধরা ঝাড়া হয়েছে তার লাগি আপনার টেট্রাসাইক্লিন নিজে দিয়ে পারবে আর তার হায়ার কিছু চাহুছেন বলে আজকাল বহু মেডিসিন লিভোফ্লোক্সাসিন পলে আলান তারপরে আমার মক্সিফ্লোক্সাসিন পলে আলান আপনার সে মেডিসিন মানে কেনসি বি ডক্টর ভেটেনারি ডক্টর কনসল্ট করে আপনার দিয়ে পারবে আপনার ফোনে পচারিকে বি দিয়ে পারবে কিংবা তাঁর নেই পোষণ করে বি আপনার দিয়ে পারবে যে নাকি ভালো
2: আজ্ঞা এটা তো বঢ়িয়া কথা যে গোটে কথা চাষী ভাই মানে জানি রাখুন যে কিছু বি হেলা বলে পাখে থিবার আপনার পশু চিকিৎসালয়কে যাইকি পহলা ডাক্তার আজ্ঞা সঙ্গে কথাবার্তা করিকি তাকে কেন ঔষধ দরকার কাণ দরকার এটা
3: সবুথুর বেস্ট ওয়ে হলো আপনার কিছু মলা গুড়া নাকি পোষণটা করে দেবে তানু সেটা আউ ভালো আপনি যদি কিছু মলা গুড়া নিয়ে পোষণ করি সেটা কাটিকি দেখবে বলে জানিযে একচুয়ালি অসুবিধা কাণ আছে ভিতরে যে হ্যাঁ সেটা তানু আউ
2: আজ্ঞা যে এই যে কোচেন যে লিটর যে দিয়া হয়েছে সেটা কাণ খারাপ হেসি কে
3: লিটর লাগি বহুত অসুবিধা হয়েছে বর্ষা দিন যদি টিকিয়ে ভিজি গলা বলে লিটর বেলা আমি তলে পকাশু কুকুড়া রখবার লাগি তাকে আমি লিটর মেটেরিয়াল বলে কহেছি সেটা আমি 2 কিংবা 3 ইঞ্চ পকাশু মেনলি আমি সেটা কাণা পকাশু মেনলি আমি তাহলে তসু পকাশু কিন্তু কুড়া পকাশু হ্যাঁ এটা মানে আমি পকাশু আউ কুড়া বি পকাশু আর আমার তসু বি পকাশু এটা চাউল এটা বাহার ধান চাউল যেন বাহারি আসে মানে হেটা বি পকাশু করদ গুণ বি বহুত লোক পকাশন তো সেমানে কাণা না সেমানে বহুত অ্যাবজর্বেন্ট ডান সেমানে পানি কে বহুত জলদি অ্যাবজর্ব করি আসন তো হেতিলে টিকে পানি বি আপন পড়ি যাওয়ালে সেটা সবুড়ে অ্যাবজর্ব করি যাবা আর ইথরু রোগ ব্যাপসি রোগ বাসিলে আপন পয়জনিং হবা তারপরে অ্যাসপেজিলোসিস হবা নাক ভিতরে তার সে গ্যাস সে যেতলে এটা সেটা পড়িথিবা তার সে কুকুড়া ঝাড়া পড়িথিবা যেতলে পানি সেনু মিক্স হই যিবা সেনু মিথেন গ্যাস বাহারছি মিথেন আর অ্যামোনিয়া গ্যাস বাহারছি যেটা বহুত ডেঞ্জারিয়াস আছে আর সেটা তাকে কানা করবা না সে কুকুড়া মানুষ পহলা তো তাকে ডাইজেস্টিভ প্রবলেম করাবা তার ঝাড়া ফাড়া ইয়ে হবা সে হবা আর যদি সবুত বেশি ডেঞ্জারস হলো ব্রুডর্স নিমোনিয়া করাবা নিমোনিয়া হয়ে যাই সে মরি আসেন যেটা কি কন্ট্রোল বি আপনার না করি পারেন কুকুড়া কেসে তো এইলে আপনার লিটর মেটেরিয়াল কানা করবে না ফার্স্ট তাকে আপনার ড্রায় রাখবার চেষ্টা করবে পানি না পকাবার লাগি সেকেন্ড তো আপনার রেকিং করবে তলটাকে উপর উপরটাকে তল করবে ঘাঁটিবে যেটা হ্যাঁ ঘাঁটিবে আউ থার্ড জিনিস হলো আপনার কাঁ করবে না তাকে আপন চেঞ্জ করবে এভরি 6-7 ডেজ রে সবুদুর বেস্ট লা 3-4 ডেজ রে আমি চেঞ্জ করুছি
2: এটা তো মানে ছোট ছোট জিনিস কে যদি নিঘা দিগ্রি করবে বলে বড বিপত্তি নু নিশ্চয় রক্ষা পাবে এটা তো আমি মূল রোগ কই হউছু আর যেন চাষি ভাই মানে কুকুরা রকি গরি ব্যবসা করুছ এই সব জিনিস কে নিহাতি ভাবে ধ্যান দেবার কথা আর গোটে কথা কি এই যেন কুকুরা মানকর দানাটা কেনতা হবার কথা
3: বর্ষা দিনে দানাটা মেইনলি আমি দেখুন কুকুরা দানা 2-3টা ফর্ম রে আসি গোটে হলো ক্রমস আসি যেটা গুণটা গোটে পেলেটস আসি হ্যাঁ তো ক্রমসটা কেন হয়েছে না ক্রমসটা আপনার সেটা যদি পানি মিশি যা যেটা গুণ্ডটা সেটা জলদি খারাপ হয়ে আসি তো আপনার সবুলে প্রিফর করবে মেইনলি 15 ডেজ পরে 15 ডেজ পরে আপনার সবাই প্রিফার করবে পেলেটস ফর্মে করবে। পেলেটস মানে আমার সে মুসালেন্ডি টাইপ রয়েছে সেটা পেলেটস, সেটি সেমান খাইবে, সেটা একচুয়ালি খরা হওয়ার চান্সেস বহুত কম থাকে। তো পেলেটস আপনার সবুলে বর্ষা দিন প্রিফার করবে। আর সেকেন্ড হল ভিজবার নাই কথা, ভিজাটা যদি আপনার দিয়ে দেলে বলে বহুত অসুবিধা হয়েছে, বহুত মরি আসন, বহুত তার লিভর খারাপ হয়ে আসি, লংসরে নিমোনিয়া হয়ে আসি, বহুত মরি আসন। তো আপনার ভিজাবারটাকে পুরো অ্যাভয়েড করবে। আর যদি আপনার দেখবে কিছু ফঙ্গস ফঙ্গস গ্রোথ হয়েছে টোটাল তাকে দেবে না, তাকে আপনার জাস্ট ডিসকার্ড করি আপনার নয়া দানা দেবে। এটা হল মেন তিনটা জিনিস। আর পানিটা
2: দানাটা রক্ষুছন বলে সেটাকে যেটা মানে আমি কৌছ এয়ার টাইট ডবা যেটা কৌছ তার ভিতরে রখি করে একা ব্যবহার
3: করবে। যদি ঘরে বের খুঁজুন বস্তা হিসাবে বলে ড্রাই করি করে উপরে ধরুন কিছু কাঠ ফাটা লগে তার উপরে রাখবে, ড্রাই করি সে
2: যেন পবনটা নাই পসবা, পবনটা
3: নাই পসবা। হ্যাঁ, তো ফঙ্গাল গ্রোথ হিসেবে হলে সেটা
2: তো দানা যদি খারাপ হয়ে যাচ্ছে কেনসি বি কারণ লাগি বলি করি তো কাণ করবা লাগি।
3: দানা যদি খারাপ হচ্ছে বলে আপন তো সবুদ্র বেস্ট, যদি বেশি খারাপ দেখলে বলে আপন তাকে ডিসকার্ড করাবে। আর যদি আপন দেখলে কি না এটা চলি পারে, কাই একচুয়ালি কাণ হইছে না, কুকুড়া চাষে আমার 80% খরচটা হলো দানা খরচ, তো আমি ফিকি দেলে মা যদি বিবি আমি বহুত লসরে পড়মা। যদি আপন কিছু অসুবিধা হয়ে যাচ্ছে মানে আপন লাগবা আপন কি চলি পারা বলে আপন যে বি এক্সপার্ট অছেন পাখে যে বি ডক্টর তাকে দেখাবে। আর থার্ড অপশন হলো আপন তাকে টেস্ট বি করে পারবে, আমার গোটে ইনস্টিটিউট আছে যদি মানে বড় চাষী মানে স্টেট ফিড এনালিটিক্যাল ল্যাবরেটরি বলে আমার ভুবনেশ্বর গোটে সংস্থা আছে, সেনকে আপন সে দানা বি পঠাই পারবে মাত্র 20 rupees রে, সে টেস্ট করে সে দিয়ে দেবে সে দানাটা একচুয়ালি খাইবার লাইক কি নুহে। যে ধরুন আপন 10 quintal কি 15 quintal দানা এটা মানে খারাপ হয়ে গেল বলে তো আপন ফিকি নাই পারন, সো আপন তাকে পরীক্ষা করি তারপরে আপন দেখি পারবে আর তারপরে তাকে খুয়াই পারবে।
2: এটা তো বহুত বড়িয়া কথা আজ্ঞা যে

ধনে সিনা প্রভু পণ রহি থাকে ধন হি নসিনা দাস ধন থিলে কিম্পা হুয়ন্তা তুম্ভর পর ভবনরে বাস কবি ভর্তৃহরি কৌছন্তি ধনৈর নিষ্কুলিনা কুলিনা ভবন্তি ধনৈর আপদং মানবা নিস্তরন্তি ধনে ভিও পর বান্ধ পর নাস্তি ধনান্যর্জয়ধ্বং ধনান্যর্জয়ধ্বং ভাই মানে ধনর্জন কর ধনর্জন কর আরে ধন থিলে অকুলিন মানে কুলিন হুয়ন্তি ধন থিলে বিপদ আপদ রক্ষা মিলি থাকে আরে ধন থিলে সমস্ত আদর করন্তি বন্ধু বান্ধব সমস্ত আদর করন্তি ভাই মানে তুমি ধন অর্জন কর আরে ধন হি নহলে রঘুনাথ বলি আউ সড়া শাশু শ্বশুর তাঙ্কু কন্যা দেবে নাহি জানি শুনি আউ কেমন্তে এই কর্ম করিবা ভিকারি হস্তরে কিপরি আমে কন্যাকু দেবা এ গ্রামর আজি পাত্র কুমর গোটে ধনী পুত্র হস্তরে কন্যা প্রদান করিয়া বলে সমস্ত আমি বিচার করি এ কথা যেতবে সতী অন্নপূর্ণা শুনি পারিলে বিচার কলে মো স্বামী বঞ্চি থাও থাও মু কেবে হলে অন্যর হাত ধরিবে।